আমার নিজেরই ক্ষতের কারিগর। আমি শুয়েছিলাম একটা ফুটো করা চাদরের নিচে, শুধু আমার মুখটাই দেখা যাচ্ছিল, যেন এক সাদা পাহাড়ের গায়ে আঁকাবাঁকা এক গহ্বর। আর এক দন্ত চিকিৎসক ব্যস্ত হয়ে পড়লেন একটা নির্দিষ্ট দাঁতকে করাত দিয়ে কেটে টুকরো টুকরো করতে, যাতে ওটা আমার মুখ থেকে বেরিয়ে আসে।